0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাইছো প্ৰণতি খাউণ্ডৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বিবি দেৱী বৰবৰুৱাৰ, প্ৰযোজনা মোহনলাল ব্ৰহ্মৰ।

0: उपसादिनो कुबा
1: अधरम मधुरम वचनम मधुरम नयनम मधुरम
2: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সংগীত,
3: সুভেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সংগীতর সুর।
0: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সহ আলাপ আর গীত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

এসম বাবুতি আই দেউর সেঁদুর মশে খালে এঘনে হুহাত লরে এ কাউরিয়ে রুমুলিয়াই এ ফেসাই।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আধুনিক গীত শুনিছে লক্ষীৰ অহাঙৰ কণ্ঠত শিল্পী কণ্ঠত এবাৰ শুনক গুণমণি বৰা ৰচিত এটি গীত।

0: এয়া আকাশবাণী তেজপুৰ, এতিয়া আগবঢ়াইছো ৰেঙনি।
1: আকাশবাণী তেজপুৰ নিবেদন কৰিছো সংবাদভিত্তিক অনুষ্ঠান ৰেঙনি। সুখ বার্ধক্যর বাবে যোগাসন, এই মন্ত্রে দ্বাদশ আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস শোণিতপুর জেলার জেলা পর্যায়ের কার্যসূচী দেওবারে তেজপুর মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত উৎসাহ উদ্দীপনা আর জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। দেশজুড়ি আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস পালনের সঙ্গতি রাখি শোণিতপুর জেলা প্রশাসনে রাষ্ট্রীয় আয়ুষ মিশন, শোণিতপুর গোট, জেলা ক্রীড়া বিষয়া কার্যালয় আর অন্যান্য অংশীদার সকল সহযোগত এই কার্যসূচীর আয়োজন করে। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে তেজপুর বিধানসভা সমষ্টির বিধায়ক পৃথ্বীরাজ রাভা। এই অনুষ্ঠানত আন বিশিষ্ট ব্যক্তিসকলের ভিতর অতিরিক্ত জেলা আয়ুক্ত কুলদীপ হাজরিকা, স্বাস্থ্য সেবার যুতীয়া সঞ্চালক ডাক্তর বিমান শর্মা, আয়ুষর নোডেল বিষয়া ডাক্তর রাতুল গগৈ, জেলা ক্রীড়া বিষয়া প্রাঞ্জল দিহিঙিয়া, সহকারী আয়ুক্ত অনুরণন মেধি, তেজপুর পৌরসভার কেবাগী ওয়ার্ড কমিশনার, তেজপুর মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার হাজরিকা, ক্লাবর সভাপতি পঙ্কজ কুমার বরা, শোণিতপুর জেলা তথ্য আর জনসংযোগ বিষয়া অঙ্কিতা গগৈ আর ভালেকেগী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার জেলা প্রশাসন, আরক্ষী প্রশাসনের লোক সকলে আর স্থানীয় রাইজে অংশগ্রহণ করে আন্তরাষ্ট্রীয় যোগ দিবসের এই কার্যসূচী। তেজপুরের শলমরাস্থিত সেনা ছাউনির মেঘনা স্টেডিয়ামত আয়োজিত আন্তরাষ্ট্রীয় যোগ দিবসের কার্যসূচীত সপত্নিক অংশ লয় দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীয়ে। আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস উপলক্ষে সেনাই শলমরা মেঘনা স্টেডিয়ামত আয়োজন করা যোগ কার্যসূচীত দিল্লির উচ্চপদস্থ সেনা বিষয়ার লগতে তেজপুরের চতুর্থ করর, মিছামারি, রঙিয়া, টেঙা আদি সেনা বিষয়া, জওয়ান, জেলা প্রশাসনের প্রতিনিধি আর ছাত্র ছাত্রী সকলে অংশগ্রহণ করে। পাছত সংবাদ মাধ্যমের আগত সেনা প্রধান দ্বিবেদীয়ে কয় যে সেনা সকল শারীরিক আর মানসিকভাবে সু প্রযুক্তিরে সুসংগঠিতভাবে একটা শক্তিশালী যন্ত্রর দরে, আর যিকোনো কঠিন পরিস্থিতি আর জটিল পরিবেশ নেওচি যিকোনো শত্রুক পরাস্ত করবলে সক্ষম। সেনা জওয়ান সকলের শারীরিক আর মানসিক সুস্থতা বর্তায় রখার বাবে যোগ সাধনার প্রয়োজনীয়তা আছে বলেও মন্তব্য করে। ইফালে অপারেশন সেন্দুরের প্রসঙ্গ জেনারেল দ্বিবেদীয়ে ইয়ার সকল কৃতিত্ব কেবল সেনার তিনিওটা বাহিনী আর প্রতিজন সেনা জওয়ানের বলে মন্তব্য করে কয় যে দেশের স্থলসেনা, বায়ুসেনা আর নৌসেনায় পারস্পরিক বুঝাবুঝি নিজা দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিকতা আর পরাক্রম একাগ্রতারে পাকিস্তানক মুখ ঠেকেচা খুবলে সক্ষম হয়েছিল। উল্লেখ্য যে সেনা প্রধানগীতে ভি এম বি কৃষ্ণন, নীরজ শুক্লার আন কেবাজনো উচ্চপদস্থ সেনা বিষয়ার উপরও মেঘনা স্টেডিয়ামত প্রায় এহাজারে যোগ কার্যসূচীত অংশ লওয়ার লগতে রাজ্য তথা অরুণাচল প্রদেশত 15,000 সেনা জওয়ানে যোগ কার্যসূচীত অংশগ্রহণ করেছে। এই যোগ কার্যসূচীর পাছতে সেনা প্রধান দ্বিবেদীয়ে শলমরার সেনা ছাউনি চৌহদত গছপুলি রোপণ কার্যসূচীত অংশ লওয়ার লগতে প্রাক্তন সেনা বিষয়া তথা একাংশ শিশু আর শিশুগৃহ আশ্রয় লো থাকা কণ কণ শিশুসকলের সঙ্গে মত বিনিময় করে। দেশজুড়ি অব্যাহত থাকা প্রতিক্রিয়ার মাজতে দেওবারে দ্বিতীয়বারলৈ আয়োজিত NIT নিট UG পরীক্ষা অতি খটকটিয়া নিরাপত্তা ব্যবস্থার মাজেরে অনুষ্ঠিত হয়ে যায়। উল্লেখ্য যে নিরাপত্তা বাহিনীর কনভয়ের মাজত দেওবারে পুয়া পরীক্ষা কেন্দ্রলৈ নিয়া হয় এই পরীক্ষার প্রশ্নকাকত সমূহ। জেলা দণ্ডাধীশ তথা শোণিতপুর আয়ুক্ত আনন্দ কুমার দাসে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 163 ধারা অধীনত জেলাখনত এলানি নিষেধাজ্ঞা জারি করেছিল। পরীক্ষা সম্পর্কীয়

সামগ্রীর নিরাপত্তা আর গোপনীয়তা সুনিশ্চিত করার লগতে পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরিচালনাত বাধা ঘটাব পরা যিকোনো ধরনের অকর্তৃত্বশীল কার্যকলাপ প্রতিহত করার উদ্দেশ্য আগত রাখি এই নির্দেশনা জারি করা হয়েছিল। শোণিতপুর জেলার 5টা কেন্দ্রত অনুষ্ঠিত হয় NEET UG পুনর পরীক্ষা। মিছামারী PM3 1নম্বর কেন্দ্রীয় বিদ্যালয়, তেজপুর হলমরাস্থিত PM3 2নম্বর কেন্দ্রীয় বিদ্যালয়, তেজপুর হলমরার 1নম্বর কেন্দ্রীয় বিদ্যালয়, বালিপড়ার লখরার PM3 কেন্দ্রীয় বিদ্যালয় আর তেজপুর বিশ্ববিদ্যালয় সৌহদত থাকা কেন্দ্রীয় বিদ্যালয়ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এই কেন্দ্র সমূহ পরীক্ষাত মুঠ 1900 পরীক্ষার্থী অবতীর্ণ হয়। দেশের সেনা অসমীয়া শিল্পকলা ভাষা সাহিত্য সংস্কৃতি চিত্রকলার বাবে সমৃদ্ধ করে যাওয়া অসমীয়া জাতীয় জীবনের প্রাতস্মরণীয় পুরোধা কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 58 সংখ্যক স্মৃতি দিবস 20 জুনের দিনট পুয়াই জীপাল হয়ে পড়িল কলাগুরুর সমাধিস্থল সমন্বয় ক্ষেত্র। সমন্বয় ক্ষেত্র পরিচালনা সমিতির উদ্যোগত পূর্বর দরে এইবারও গীতে মাতে মুখরিত হওয়া শ্রদ্ধাঞ্জলি আর স্মৃতিচারণ অনুষ্ঠান সমাধিত বন্তি প্রজ্বলন আর পুষ্পাঞ্জলি অর্পণের শুভারম্ভ করে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার পুত্র তথা তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভা আর শোণিতপুর জেলার জেলা আয়ুক্ত আনন্দ কুমার দাসে। শোণিতপুর জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত কমল বরুয়া, তেজপুর পৌরসভার পৌরপতি রমেন তামুলী, প্রাক্তন পৌরপতি পুষ্পা ডেকা, তেজপুর উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি বিশ্বদেব ভট্টাচার্য, বান থিয়েটারের সভাপতি বঙ্কিম শর্মা, প্রাক্তন সভাপতি মহেন্দ্রনাথ কেউত, অসম গণ পরিষদের শোণিতপুর জেলা সমিতির সভাপতি রাতুল কুমার নাথ, বিজেপির শোণিতপুর জেলার সভাপতি মধুস্মিতা হাজরিকা ডেকা, শোণিতপুর জেলার তথ্য জনসংযোগ বিষয়া অঙ্কিতা গগৈ, তেজপুর জেলা ক্রীড়া সন্থার সভাপতি জিতেন বরঠাকুর, অসম অলিম্পিক সন্থার যুটিয়া সম্পাদক অনুপ চৌধুরী, তেজপুর সাহিত্য সভার কর্মকর্তা বিষয়ববিয়া সকল, মৈত্রী সংঘ, শোণিতপুর জেলার বিভিন্ন দল সংগঠন, নেতা কর্মী আর শিল্পী কলাকুশলী সকলে কলাগুরুর সমন্বয় ক্ষেত্রত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। ইফালে বান থিয়েটার, বকী জ্যোতি ভারতী, তেজপুর সাহিত্য সভা ভবনকে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 58 সংখ্যক স্মৃতি দিবস পালন করে। সমন্বয় ক্ষেত্র শিল্পী পবন দাস, বিতুপন বরা, প্রবীণ শিল্পী লক্ষ্মী গোস্বামী, কণমানি শিল্পী কুমসেং গুম তামাং আদিয়ে কলাগুরু গীত পরিবেশন করে। ইফালে তেজপুরের সৃজনী সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মিতালী বরঠাকুরের পরিচালনা সমবেত নৃত্য, তেজপুরের প্রহ্লাদ চন্দ্র দাস স্মৃতি নৃত্যশালার শিক্ষার্থী সকলে দীপা দাস পরিচালিত নৃত্যর অনুষ্ঠান আর তেজপুরের নৃত্যশিল্পী প্রেরণা বৈশ্য পরিচালিত শিক্ষার্থী সকলের নৃত্যরে মুখরিত হয়ে পড়ে সমাধিস্থল সমন্বয় ক্ষেত্র। নটসূর্য ফাউন্ডেশনের গীতিয়া লক্ষ্য ফেরেঙ্গাদাও কণ কণ শিশু সকলে পরিবেশন করে। ময়ূরাক্ষী নাথর পরিচালনা ধ্যানম বরার সঙ্গীতের জীপাল হওয়া গীতিয়া লক্ষ্যখনের বিভিন্ন চরিত্রত কণমানি শিশু সকলের ভিতর দেবাংশ্রী বরা, প্রজ্ঞাশ্রী বরা, জাগৃতি বরা, ভৈরবী বরগোহাই, রাজর্ষী শিবম, ঋষিকেশ শিবম, আদিত্যনন্দন নাথ, বিস্তীর্ণ শিবম, সারঙ্গ নাথ, শিবাঙ্গ নাথ, অরণ্যম বরা, প্রজ্জ্বলিকা কাশ্যপ আদিয়ে গীতে মাতে অনুষ্ঠানটি জীপাল করে তোলে। শোণিতপুর জেলার পরা অসম সরকার শিল্পী পেনশন লাভ করা 10 গৰাকী বিভিন্ন ক্ষেত্রের শিল্পী কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 58 সংখ্যক স্মৃতি দিবসের দিনট ঐতিহাসিক পকী রূপগড় মঞ্চত শোণিতপুর জেলা প্রশাসনে বিশেষ ভাবে সম্মানিত করে। অসম সরকার সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনস্থ জ্যোতি ভারতীর রূপকোর মঞ্চত জেলা সাংস্কৃতিক উন্নয়ন বিভাগে আয়োজন করা গীতে মাতে কলাগুরু স্মৃতি দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত জেলা আয়ুক্ত আনন্দ কুমার দাস আর শোণিতপুর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া জয়ন্ত কুমার বরাই, জেলা সাংস্কৃতিক উন্নয়ন বিষয়া আঞ্চুময় বসুমতারীর সহযোগত জেলাখনের নিয়মিয়া শিল্পী পেনশন লাভ করা জামুগুড়িহাটর নাথ ভাওনা আর মৃৎশিল্পী শৈলেন বরকটকীর বার্ষিক শিল্পী পেনশন লাভ করা কলা নির্দেশক কুলেন বরা, বিশিষ্ট সংগীত শিল্পী নীতিশ শর্মা, জনপ্রিয় অভিনেত্রী পূর্ণ দা হাজরিকা, ভাস্কর্য শিল্পী উমাকান্ত বরা, নাট্যশিল্পী নিত্যানন্দ নাথ, তেজপুর বান থিয়েটারের নিয়মিয়া শিল্পী মনোরঞ্জন মহন্ত, বিহু ভাওনা আর সত্রিয়া শিল্পী ধর্মেশ্বর বরুয়া, নাট সংগীত শিল্পী কামাল রশিদ আহমেদ,
আহমেদ আর নাট্যশিল্পী বাবুল বরঠাকুরক শোণিতপুর জেলা আয়ুক্ত আর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়াই বিশেষভাবে সম্মানিত করে। জ্যোতি ভারতী শিল্পী বিনয় বরায় আদরা অনুষ্ঠানত কলাগুরু প্রতিচ্ছবিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনেরে তেজপুর বিধায়ক প্রীতিরাজ রাভা আর জেলা আয়ুক্ত আনন্দ কুমার দাস হকে প্রমুখ করে ভালেকেগারী বিশিষ্ট ব্যক্তিয়ে বন্তি প্রজ্বলন।